0: مشكلات كتو يونت
1: راديو کا یون چه سفین سامی سانگ اللہ تانگیرا تانک یو زیرد
0: مخشی سر
1: گوما ای کا یون چه سے ازوک پو چلک میس سون ای لاسٹ لدا وینا انسیڈنٹ جک سون کا وجہستے نی سامبی نایون کی چلک کچک نگتا ہے ایٹ ماس لیول نگتا ہے میت ساگا سپیرا ریک شاد وشش ضروری دو خاکچان دو اینا گا پیشنٹ میس تون لاسٹ منت پینا کا ٹو چھون ریک لور گیت پا ریک لور دون پا ریک কাউনে জিগু মেহেন্দি দাসের তিগনে কাজুক স্কুতপা একদম দু টাইট চিক চস্তে তেনে সান লাঙ্গি সাল দু গিয়া মাতক লাং সাচি নাম জেজনা তো মাসতে টাইট দাম সসানা জিগু পুরা নকপো সোতে ঠাক পোখো ফ্লো বান সং পাসানা গ্যাংগ্রিন জারচেন গাই মেডিকেল টার্মিনা গ্যাংগ্রিন সোতে গায় পেশেন্ট মম পোলেব দুক
0: মাকশে স্যার
1: তে ও নি সাম কি গাতা আজুগা মিসাগা ই লোন বোজার চেস মা খাকচান দুক কি গাতা ঠু ছুনলা এসপেশালি ঠু ছুনলা কাউনলা ইস করলা চাং হাগো হামেত মেহরবানি মেহেন্দিস কুস্তে না তে বিকাতে গাতা স্কুপাল দম মাস্তে টাইল দম চেস পো মানে ঠিক মিরু মায়া মানে ঠু মংপো আ জিগু চাত গসলে ই চালাক ছুন জি বহুত এক সিলি মিস্টেক জি গাতা জের না ইয়া লাপরওয়াহি গজরতে মানে নি আমা শান্তে ই চালাক পথুনতে মানে না লোক ছাড়ক ম্যাডাম না ই চালক পোকাও মানে ইচং ইয়ত মেতে না ঠু চিক চিকা জিগু মেত কান চিক ছানা তেও তেও চালক চিক পদুক ম্যাডাম না ইউ রিসেন্টলি না ইন প্রিভিয়াস মান্থ পে না ইটস অফ পেশেন্ট মিস লেপশকদা ম্যাডাম ইয়াং ম্যাডাম লে ইং ই উথং কি না তা ই কা ইয়ার লে বাচি না না তা মি সাগে লাস পোরা এফ লামো চলা মেশিন মিন্ডা মিন্ডা খ্য আজাদ দুক শিং চাকছে মেশিন ইন্ডো লোদমা চাচছে মেশিন ইন্ডো ইয়া টাইল কাটিং মেশিন ইন্ডো তে মেশিন উন খেউস পাসাংনা গাতা তে মেশিন বল দেমো চুস্তে তে ও শুল ঞানচেস বল দেমো চুস্তে হা মগোয়া শুল তং দু গিয়ালে তে ও লাপরওয়াহি তে না মা মাং পোছা রুকতে বেজাস্তে লাকপা কম্পা জিগু উনলা মশন্টে নুকসান লেব দু ম্যাডাম না নয়া অলমোস্ট জাগা অন এ ডেলি বেসিস জাকতু নয়া ই চোক্স পেশেন্ট মা মাং পোলে বাদ কাউলা লাকপা কম্পা ছাদাত ই মেশিন উন দেমো চুস্তে শুল মায়না ইয়া লাপরওয়াহি চুস্তে মেহরবানি এ যাও নে ই মেশিন বু খেও আদনা গুমা ই ও হা গোতে ই ও কজুক শে শুল গোশে নজর কান বল দেমো চুস্তে হা গোনা তেনে তে মেশিন বু ইউজ শোনা ইয়া সেফটি ইকুইপমেন্ট রিক ইউ ইয়া পয় ইয়ং চেন লাকশু ইয়া ডুজ এন্ড ডোন্টস পতে ও দেমো চুস্তে হা গোতে তে ও শুল না তেনে গে সামবে না গাতা ই চালাক পো নিউন ছাচেস নো গাতা সোসাইটি না ই চালাক নিস পো মানে বার্ডেন জিক দু কাও গা নি না ইজুক শি সাম কি গা ই চালাক পো মি চাম শিং ইয়া নাম মি মং পো ই স্পেরাও ছু চুইন ম্যাডাম লে ই চালাক নিস পো খাকচান জিক সোর কাও নি মি উলা জের গো শেষ এক্সাম লে
0: বখশি স্যার ছানা সাইজ ফেসো বস মোলস কি দাকসান সি বক্স পে গাতা বক্সতন নাগাতো ইয়া ইদিন নাগাতো ওয়ান্টি সনসে সনসে প্রুনিস লাকপান লা সেরমো সেতান সেনা দে কাসকুত পাচিং সং মাজু দেনা দো লাকপাই তো না মানা গাতা থং মত কুই লাকপাস ক্লান্স খান জে চোক শিক ইয়া খুদ ছান লা লাংসে ইয়া মতো লাংস নজর বাদ দেখিং লাকপা ওয়া জুগুলা জারমো নজরে ছানা সার লা দুত কাতো থং সিন চো কি দে ইয়াপ না দে ফ্রি জুগু গতা চাত পরগো সেনসু ছানা দে বানা সরিস নাতা ফেসপা বস মুস গতা দু খামা চাম মিসর বা দে লাকপেক বুলিক খুই গজা পুত পুত্রিক চকশি কিয়া দে স্ট্রাংস খান চি চকশি সং সং মত দো চাং মাসর বা জাক মিসম দ চকসলা জাক সনা কোরান ঠিক চাচিন সম ছানা দো আং গতা চকো জস মে গিনসু গা জস মুস লাকপে ফ্রি লাকপা চাত পাঙ্গা তাং গো সেনসু ছানা দো আং গতা ফেসপা বস মুস ইয়াং গতা দে দেনা মেশিন পুগা গতা কোলে তাং চাং মালাসুক চাত পি ফেলা দোয়াং এটা ছো গাতি রুদেলুক স্পিকার দোকার তাম ভেন চেঞ্জ রে সারিস গাতাম ফেস পাবসে মোলসাং বখশি স্যার ছানা দাকসান সি বাকস পেঙ্গাতা থোট কি ফেসেসাং আছিনমি কিয়া গাতি বুমু বুছে গেল থং নাগত খুনি জের ইন দুর্কেত পা জাস মোহন জেরে স্যার ছানা দেখানা কুলা গা সুচি গা খোপাং এর মত নাগত দোয়া ডেলিভারি সং সার গিয়া পনা খুনতে স্পেরা তাহ নদে কি গাতা ওদে এনেস্থিজে সুবা তাং সেনা তাং দি জাস মোহন সেন চুজেরে ছানা দিস পেরা গা সুপিক সাহি
1: মানে গেলা সওয়াল জি টি আজাদ না গরি ওপিডি বিনা ই চালক পো মস মংপো ছোর দুক ম্যাডাম লেনা কি কা লেডিজ উন আজুক সোতে সিজেরিয়ান সোতে সিজেরিয়ান তে সার্জারি উন কাননে গাতা টোটপা শাস্তে ঠুন ফিয়াত তে অপারেশন বো চুয়া ফেয়া অ্যানেস্থেসিয়া তাঁস তে গ্যাবনে খোনে মলদুক মা মাংপো পেশেন্ট উনে কি গাতে গ্যাবনে ইঞ্জেকশন তাঁস তে গ্যাবনে গাছ কেত পা জুমো ইউচে শুরু সো ম্যাডাম গাতা ই চালক পিকা চাং ইবে তন্তাক জিগ মানে মিরুক গাতা পুরা জিক্সতেন গং পেনা রিসার্চ আনো মেডিকেল সায়েন্স না দাং দিনে তুস পিনা

0: আসসালামু আলাইকুম, আকাশবাণী কারগিলি কানা আছিনমনি প্রোগ্রাম পো ফ্রচুকপা গাচাংয়াং এন্তি খিদমাল্লা হাজির সংসেদ গাছি জুন আসসালাম পো ফ্রদমাচন সংশিক ইয়ালি রিনমচ আছিনমনি প্রোগ্রাম আর গালু জাকান আছিনম কাকাফোনন রিয়াং মায়ো দেনতাং সাগার গার জুকসিয়োদ না নানমে ছানমে দিয়ার গামো সিনমনে বো জুকসে দুকটুক ছানাদিং আছিনমনি প্রোগ্রাম প্যানুক সাপসিনা লাঙ্গাস পিএম 15 পয়েন্ট ওয়েলফেয়ার ফর মাইনরিটি সি দি স্কিম স্কোলা এন্তি খিদমাল্লা স্পেরা সুমজেরে ইয়াং দের গাবনা আকাশবাণী কারগিলি স্টুডিয়ানো এডুকেট জারিনা বানো ডিপটি চিফ লিগাল এড ডিফেন্স কাউন্সিল ডিস্ট্রিক্ট কোর্ট কার্গিল নাসকুট জুসে খিয়ংসোত মেডাম একানা ইয়ান্তাঙা দি পিএম 15 পয়েন্ট ওয়েলফেয়ার ফর মাইনরিটি সি স্কোরলা ফেসপা বাসে ডিসুয়েগাং ইয়ান্তাং চুকপা লেপচুকপি ফ্রেলুক স্পেদ কাসানি ছানাঙা তাঙা সাকবাসনালা দি পিএম 15 পয়েন্ট ওয়েলফেয়ার ফর মাইনরিটি জেরে ওয়াজির আজা মিস আকলিয়াতুনি ফেলা ওয়া বেহবুতি নুকাত চোগা হুকুমাতি হেনি ছোসনা জোসিয়তিন চু ছানাদু হুকুমাতি হেনি খাকচান সিকিম চিক ইনসুক গে তোন পো আকলিয়াতু ইয়ানি মাইনরিটি শুনলা মাইনরিটি সংখান মিমাং শুনলা জেসে কিদে আঙাতাং হা মুসলিম বৌদ্ধ শিখ জৈন দুন গাং মায়ং মাত ছানা খনি শেষ ইয়াং মাশি তারকি ইয়াং খনলা তারকি মৌকা ফারহাম বাচা দু ইনসুক ছানা দি প্রোগ্রামে খাকচান তোন পো খনলা রোকস বাচা দি তোন পো খরাং দেয়া ইনসুক ছানা দি মাইনরিটি সি গা শেষ চাপখান চিয়ত না খোয়া শেষ ই মকাফ তাংচা ওয়াজিফা ফারহাম বাচা ইয়াং লাকশেষ যত খানুল্লা রোজগার বে মকাফ ফারহাম বাচা দু ইঞ্চুক ছানা দি সিকিম রিক ইয়ত ইঞ্চু দিয়ানুক সরকারি মুলাজিমুল্লা মাইনরিটি সি নুমাইন্দগি হোসিলা আফজাই বাচা ইঞ্চুক ইয়াং দিয়া চোখা গা সুচিগিস বেঙি কার্জা ইয়ানি লোন লেনে কার্জা ইয়াং রাঙে রোজগারি ইয়াং রাঙে রোজগার উন চামোন আম্বো খোঙা জোস্তে কা ইয়াং চামোন আম্বো দি বেঙানা কার্জা লেনমি খোঙা মোকা তংমাচুক ইয়াং দিয়া চুসলাঙাটি আছিনুমু না শেয়ারবা নাচুনি ইয়ারগিয়া সিমিং না তাবজা তাংচা ইয়ানি দি স্কুলা শ্যাং স্কুল বাচা ইয়াং বুনিয়াদি সুহলিয়া দিক জেসে কি গাতি শেষ জেরে ইয়ার দেলুক্স গাতাং সেহাতি স্কোরলা দে চসলা ইয়াং থুংমি লেখমো ছু দুন গাং মা গাতি দাঁড়ি গাতাং থোঁত কি দাকসা দি হুকুমাতে হেনি ছসনা গাতি গোস গে কা গাতাঙা জাল জীবন জেরে গা ইউলচিয়ত না চাহে খো গাউ ইন শেহের ইন গাং মা গাতাঙা দি থুংমি লেখমো ছু গাতাঙা গোস গে কা লেপসিয়তাং দুন ইনসু ইয়াং দে চকা ফিরকা ওরানা আহম আহঙ্গি মাসাওয়াত জেসে কি গাতি ইউলিয়াং ফাসা ছে ফিদনা ছে দুন মিছা চুকচা দুন খাতুম বাচা সাক লাকথুল লাকথুত বাসে চিকডিল বাসে দুকচা ছানা দিউনাং দি দেনাং ইয়তে ইনসুক ছানা দি প্রোগ্রাম পেকানা গাতাং সাগা দু গাতাঙা ছাতকা ছেটকি গাতি মাইনরিটি সিমিমাং শুনলা মুলগি তারকে নুক বারফুর হেসা লেন মার্গোশিয়াস ইনসুক গাতাঙা মোকা ইয়তে ইনসুকি দি সিকি মুনি তাহাত গাতাঙা গাছু ইয়ারগিয়াস ইয়ং না গাতাঙা দিউনি তাহাত গাতাঙা থপচাস ইনসুক কাসানিঙি স্পেরাদা কাজাকসে ইয়ান্তাং সুকপা ডিস্ট্রিক লেপচুগে ছানা দি গাতি সুটেনাং দিকা ফেসপারুন ফো এডোকেট জারিনা বানো ডিপটি চিফ লিগাল এ ডিফেন্স কাউন্সিল লাস্কিউ জুস কিয়ংসিয়ত আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।
0: কাসা নমো জারিনা জু সাবসনা লাইরা অজু ছেরিং মজিরে জু কি ইয়ারে সেরি রিনচান মাকসনা না মাকস ফিংস আকাশবাণী কারগিল স্টুডিয়াং স্কুচাস লাজু ছানা ইয়ারা সাবসনা লাদিয়া জুত পাজু কি দাকসা গাতি হাজু গাতি হিন্দুস্তান লা মাইনরিটি জেরে হাজু মাইনরিটি সানু মুসলিম ইয়ং মাত হাজু দোনা ইয়াং দিয়া চসলা গাতা গা গা রিলিজিয়ন উন গাতা দিয়াং নু ইয়ং মাত ডিসকোর লাচিক ফেস পাবা সে মোলনা বাকশিস
1: রেডিও ইন খান গাতি কারগিল মিমাংস লা সালামু আলাইকুম।
2: ইয়াত সারা গাড়ি দিকে দারে জেস কি মাইনরিটি সিয়াং ইয়াং গা গা রিলিজন
0: পুয়ংমাতি
2: হিন্দুস্তান ইয়া আকসিরিয়ত পো হিন্দুজম ইয়ত জেরে গাতাং সাকা পাতায়ত দে দো মেন মা মাইনরিটি সিয়াং মুসলিম ক্রিশ্চান শিখ বুদ্ধিস্ট পার্সি জেন দি কমিউনিটিস ত্রুকপো দোয়াং মাইনরিটি সায়ংচা হিন্দুস্তান ইয়াং মাইনরিটিস অ্যাক্ট জেরিও জুয়া ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস অ্যাক্ট 1992 ওদের অ্যাক্টটি আন্ডার গাতাং মাইনরিটি গাংমা ফর

0: الشجاع
1: كسجو
0: داري ديكا بروغرام بودوغين تيكي برايم مينسترز 15 بوينت بروغرام فور ذا ويلفير اوف ماينورتيز اودي زيرو كي مطلب 2006 يانا دي برايم مينستر 15 بوينت ماينورتي سي فيلا بروغرام بوكو ستارت باسين سو كي ماينورتي سي فيلا غا ريليجن بوكم ودنا اودو خود بخود ماينورتي سان مطلب سيچان اتس اودو ني فيلا كو سكيم بو প্রথমো বাসে ঠিক বাসে খোয়া লেপ শিখছে রে বারবার রেডিও ইন না টিভি ইন না ইয়া বাকি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সা ইন না কি মাইনরিটিস গারি ওত না দি স্কিম উনলে বারগো শিন জে রে
1: ও খোন সাকপা
0: আগার বারগা কদু চুক শেন দুক জো কি স্কিম সাকলে বে দিয়া গাতং মিমাং জলা গাতং ফেট পাপা তা মে পায়া ও ওয়াপাস দিয়া ফান্ডিং ওয়ান্ডিং ও না ওয়াপাস ইয়া দোয়া
1: লক
0: সে চা চা গাতা অ্যাওয়ারনেস পো জে রে মিন লা হাগো তং মা জাস্কুল বা মা ও গাতি স্কিমস পো গা গা দুক দি স্কিম পো দো মেন মা দি স্কিম পো মেন মা দুন নিয়াম বং ইয়াম বো ইয়াং লো বা লো গাতা ইয়া নয়া স্কিম এড ছেত ও দো নে বার ইয়া নো গাতি মিমাং সলা পাতা ইয়াং বার গো শে চা চা জে না গাতি মাইনরিটি সুন don in nangam bo sak nangam bo barabar ek khom me fila ngatang minority sika hindustani hukumat to zirki minority sang baqi religion nangam bo baqin na tsog bas ek khom me fila kho at scheme mi hago tang cha zirin ye ju
1: bakshi ju yeres du manar de meg mos ju chana dak sa di pm 15 point programs for minorities zire ha ju di program po nam na gozuk som men ju dis kolaj pes ba se mon na bakshi
0: du main points ok ki 2006 na di 15 points program জেরে প্রাইম মিনিস্টার দি প্রোগ্রাম পো ডুলিন তিন সুক 2006 পেহলা ইন্দিরা গান্ধী টাইম পিয়ান দি প্রোগ্রাম পিকাং মতলব তাবজুয়ত পিন সুক স্টার্ট বাস পিন সুক মগর 2006 না ফলগা দিউ মতলব জাদা মিমাং সলা মাইনরিটিস লা দিউ জের বার কোশ্চেন জেরে বার বার দি কা তাবজ্জো তাসে জুন 2022 June 2006 na falaga di program pika bar bar khons di han tan spin so
1: bakhshish juman de momos chaneres naqsa di pm 15 point welfare an nukha ju gaga sikim po yom ju yang di ni an nuk
0: di an sabse pehla main scheme po khons en du ki phru ni padhai ka education nika khons focus patan duk phru ni sawak pen gatus gatus scheme jon gatan sar tak spot gatis scholarship scheme polen mat de baran zer zin duk scholarship scholarship scheme po gatan sar tak spot ga mali halat po kam mot nakato ya minorities jon nakato don lemen top cha men zer gatan tak spot de fila di pre matric scholarship post matric scholarship po dia gatan بار بار زندو کی پی ایم 15 پوائنٹس ہیں ایجوکیشن یا اسکالرشپ پہ کا دھیان تو زرے دو مین ما پھو کا تو ایوں گا کون غریب ہوت نہ کو ساوا گا من گلا ایوں گا قابل ہوں
1: اگے چھے
0: کون ادون لا اسکالرشپ اون چا جو گائے ڈسٹنکشن زبنا ڈسٹنکشن یوں سے پھو لے زبن دا ادولا دے مالا پو 85% ابوت کن پر ڈسٹنکشن زشن ادون لا ادون اس اگے یا ساوا وا گا کو بنا کا تو کون ادو چ سکیم چ دک دیں کی کون دے پینے ایک بار پو স্কলারশিপ মাইনরিটিজ চাই শিখ মুসলিম জৈন খ্রিস্টান গা গা কায়না অধুনিকা স্কুল সব ঠিক বাসে ডেভেলপ বুঝে স্কুল টিচার কমি মিন্দ আগার টিচার ইতনা তো খোঁয়া ট্রেনিং প্রোগ্রাম ওমাত খোঁয়া প্রোগ্রাম এখন ট্রেনিং ওমাত ক্লাস টিচার উনি দোন সব পুরা duga science teacher duga math teacher do don sagang ma thik pasel tos jere khwa department la du bar bar khwa hago tang chin sok do men ma yang ata chunse phrosa ga nga ta patat anganwadi system pod icds ya do ni kang ta cha ju ya do men ma du ne gang ma ata phrosa ga sawak na do ne related song skill development ze bana nga ta phru ka yo ka tyo ngait nga ti jawan ka tyo ki khon sawak ma zer ba yo lekin khon la khwa la khshes po khwa de mo yo ngait odun la skill development training tons jeron jese ki ngati dikayot da ka ekoi ka degree college sen ekotin chilo dola ngati jo training program ITI odonik ek ek sali vocational ngata training chet electrician yo palambari yo et bomos sa tailoring yo et oya odo so skill development jan agar nangos pe hunar chyo na ka to don men dil se ki kinta ngachi training ta ta nangos ode kasnan ma ode training ডিপ্লোমে।